সামাজিকা একটু ধর্মকাল থাকে না, তাকে সকালে ধরে না এখন বাচ্চা একটা মাঝে সময় নিতে পারি এবার বাচ্চা করে একটা মানসিক জীবিকা সকালে পরে হতে লাগে শারীরিক এবং মানসিক বিকাশ না

0: ইউনিভার্সিটি ভালো পাই জানি এত বড় গাছ আমেরিকা তো 20-25 দিন আসতাম না সেটি তো যে কিন্তু বলেন 12 দিন একটা কথা যাই তো ফেব্রুয়ারি 28 আমেরিকা তো ইসরায়েল পিছনে আক্রমণ তো চারু ছিল তাও কি হতো না আমেরিকা তো পাবে শুধু 12 দিন প্রতি স্পিকার যদি গভর্নর থেকে ইসরায়েল না সেটি যেহেতু উপগ্রহ প্রত্যেক ভিডিও তোলাও ভিডিও প্রতি ইরান দিক প্রবেশ তো আন্তর্জাতিক দেখে তো এই পূর্বতা আজ কত দেশ প্রথম বা প্রবলেম হচ্ছে গরু বা আক্রমণ করে বসা ইরানি আক্রমণ তার কারণে অত্যাধুনিক বায়ু রক্ষা প্রণালী ইন্ডন ধর্ম বিমান ও ধারণ অধিবাসী লাখ অঞ্চল করতে যেহেতু খবর বা উল্লেখ করতে
1: অন্তিম মাসের সমাচার 2026 তো বিশ্বকাপ ফুটবল না গোলকিপার অলিম্পিক টাইম আউট অফ ইন্ডিয়ান আবার খেলতে সময় না গোলকিপার সাইকে হওয়া অন্য খেলাড়ি প্রশিক্ষক সঙ্গে সলাহা করেন ডায়াবেটিক ক্ষেত্রে মাতানো এখন
2: আমি

হয়তো বাচ্চা পড়ুয়ার তোমার কারণে প্রধানমন্ত্রী কোথায় মিলে গেল সম্বন্ধিত